ইবো আকাশবাণী লেন গাছথিঙে চূড়ান্ত স্কিডলমানি না সুলগুন সানাজাত হৃজিন দ্রৌপদী মুর্মি গ্যাগারে জেংস্তক্স ছেসুস পদ্মা জেংস্তক্স রাষ্ট্রপতি ভবনে নাঙা দিরিং ফিতোগা সালচে সেনক গ্যাগারে নাঙা জেংস্তক্স ছেসুস পদ্মা জেংস্তক্স নাকাক সুমিউদেন পদ্মা বিভূষণ পদ্মা ভূষণ তং পদ্মশ্রী হৃজিনে দিরিং পদ্মা জেংস্তক্স টুকচু রুক সালচে সেনক ইনাঙা পদ্মা বিভূষণ ইস পদ্মা ভূষণ টুক তং পদ্মশ্রী ngapchu ngapkat salche senok yang janyang patma jingstars kun khak nispina stingne salche senok Central Board of Secondary Education CBSE jinda chuknispe board er gyuk senanga answer book e scan photocopy kun kalche si ejak ejak machik dring chupa skete nok CBSE I takchat po loptu kun la submit judges la to sma tangche se phia jate inok yang bode restos pagun la shkenchu kun tuskete yut khane nang loka skango small te nok petrol tang diesel e rin kun dring yang stocks te nok petrol liter chigi gap ne kirmong nis tang pene tukchu rakshik yang diesel liter chigi gap ne kirmong nis tang pene dunchu তনশিক স্টাক্স তেনক দিন ই সাসনুমে জিন কুন স্টাকচেস তংয়ামপুর দুঞ্জাক নিসে নাঙা লান জি জিন স্টাক্স তেনক ডেলি নাঙা দাকসা পেট্রোল লিটারলা কিরমো গিয়াদং নিস তং পেনে চুকনি চাং ডিজেল লিটারলা কিরমো গুপচুকা তং পেনে মিশু ইয়তে এনক লাদাখ উজুংহাজদে শেষকং জোন বা ফিনে কুমার সাকসেনে নাসে লুকশোলে জামা খান গুল্লা ইয়ারকেত মিছে ছোয়াতং পোমো রং রক ছোসপা গুল্লা ইয়ারকেত সালচে সে মিকশি তংপো লিকির গামুলে রং রক ছোসপে কানে মেনটক গ্যাংচে সে জামা গ্যা খ্যংস্তে নক শেষকং জোন বে কা নংসিনলা খাক তংপে কা জামা গ্যা ই রং রক ছোসপা গুনে কানে খ্যংস্তে নক ইয়ং গ্যাদং নিশুস চাঙা দুঞ্জাক চিগে